0: আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আলুকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহু দীনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খলাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহু দীন আলা লিল্লাহি দীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দীন খলাস করাবা একলাঙ্গ কিবায় আলকান করাবা শে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সাদাকাত কি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহিদমং আঙ্গাওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তের কামায়কো হে আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহওয়ান আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا মানে কি তিবা মিহুন করে কমে মিহ কুনমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নামা হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ গালকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে
1: আংগাদি উঙ্গনাদি মুনিফোই ফিলওয়া দিনুমুগা
2: থেদুবেরি কামায়কো
1: একুয়েরি কামায়কো
2: এরুবেস মিহারুবেস রাইতুন্নায়কো রাইতুন্না এম্মে গাতুগা দিবেহরাজ্জেকে আডু
1: ইংহা সতরস্তেক সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আড্ডি হনুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
3: আলগুনমেগে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতুং দেং ইবিবাডানওয়ানি কিরিত কুরআন কিয়েবুং মিয়েদু ইবিবাডানওয়ানি সূরাতুল আনআম সাতেক ফানসাই সুমনা আয়াতুম ফাশাগিন এ সূরাতুগে সাতেক ফানসাস ওয়ান আয়াতুগে নিয়েলা

ফতুগাহি ফাহাট্টা নামাজ কায়েম কং লোন মিহুন দন্নাশে হামা কাশরং ইসলাহ কুরা মিহুঙ্গে ধর্ম থিমন রসকলাঙ্গে গেল্লে নুকরব্বা হসিমে।

0: নুয়াতিয়া বা মিহুম বুনা নে খামার ঠাকে শারী কুকুং উলুন খাং কাশারি মি গে কুরিন থিমাম মেং গে খা বা ফেন থিমাম মেম বি এউরিং গে ফাহুং দারি ফস কোলে কাম গে ফাহে বাতলু গতং উলুন মিহুং কুলা খান্ত কাট্টাকা থিমাম মেং হালা কুরাবনি তো এ
1: وكذلك نفصل الآيات ولعلهم يرجعون
0: তিমান রসকলাঙ্গ আয়ত বয়াং কো দেবনি এফদাইনে আদি এউরেন হাক্কুগে মগং এমবুরি আওমটকে

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিল খুয়ে বড়ি গিমবানি আল্ল হাসে ফাহে এনাম ফুড়তা কুন থে ব্যামি হুম একেলা আগে হাজরত দোয়া কুরাশে আদি একেলা আগে নাম ফুড়তা খামেদু হাক্ক মাগুং একি বাবে উড়ে মি হুম তে ব্যামি হুম দু করলা আসে এউরেন কং উড়ুন খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

আদি এশায়ে তোয়ানুঙ্গে আহং এউরেন মাগু ফুরে দুমগে থেরে গা দামহাটায় দেং এখান তাও গা এউরেন দুলেন নুকুরেতে।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: ಮೀ ದಿವಿರಾಜ್ಯಗಳು ದಿವಿರಾಜ್ಯಗಳು ಬಾರ್ಗಡಿ ದೇಮಿನೆಟ್ ಕೊಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮೇದ್ಗೆ ಮೆಂದುರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದುವ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

ফতুগাহি ফাহাট্টা নামাজ কায়েম কং লোন মিহুং দন্নাশে হামা কাশরং ইসলাহ কুরা মিহুং গে ধর্ম থিমান রসকলা গে গেল্লে নুকরব্বা হসিমে।

0: নুয়াত তিয়বা মিহং বুনানে কামটকে শারী কুকং উলুনকং কশবরি মিগে কুরিন তিমম্মেঙ্গে খাব ফেন্নে তিমম্মেম ভি এউরেঙ্গে ফাহং আ দরিফস কোলে কমগে ফাহে বাতল গতং উলুন মিহং কুলকান্ত কট্টকা তিমম্মেং হালা কুরবনীতোয়ে
1: ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালআল্লাহুম ইয়ারজিউন
0: তিমন রসকলাঙ্গ আয়ত বয়াঙ্কু দিব্বনি এফদাইনে আদি এউরেন হাক্কুগে মগং এমুরি আওমট্টকে।

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিল্লুকে বড়িগেম বানি আল্লাহ হাসে ফাহে এনাম ফুড়তা কুন থে ব্যামি হুম একালা আগে হাজরত দোয়া কুরাশে আদি একালা আগে নাম ফুড়তা খামেদু হাক্ক মাগুং একি বাবে উড়ে মি হুম তিয়ে ব্যামি হুম দু করলাশে এউরেন কং উলুনু খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

আদি এউরেম ফিকুরুয়েস নুকুরানি হেয়ে এউরেঙ্গে একুয়েরিয়াগে কিবাগা এবাহি মোহাম্মদুগে ফানুগে কিবাগা এব্বেস ময়কামেন ওয়ে বায়াম বেগিং হুন্নবি ইনজার কুরব্বা বেখলাউ খামগা মেনুই একলেগ ফানুয়ে।

নাকি আড়গন মেঙ্গে হিতকে তিরু একদিন রক্ষাত্রি কমা হিমায়ং হোদা দিনমুগা আড়গন মেং কুম্মে মিহেকেবেস ফরদি জিম্মায়েবে আড়গন মেঙ্গে জিম্মা ফুরি হামায়ং আদা কুরমাতো

0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম ওয়াডা মেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরকো হেন্না হিং কামেন নে আফুন তি কাং কোলান না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গালা এ তি হে মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন হবে আলা ওয়া ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলুহু মাহ মানে দন্নাশিফ আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবানি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন ইচ্চবস দেবি এবহি একলে গফানগে সুন্নতে
1: ಮೀ ದಿವೆಹರಾಜ್ಯಗೆ ಅಡು ಇರೋ ಸಿಹಗಡಿದ್ದ ಮಿನಟು ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಮಗ್ರಿಬ್ ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್.

0: আসসালামু আলাইকুম। দুনিয়া কালি বাল্লম আদি আডোসমং গেন্দা এমে হাবে ফুলনা মারহাবা দন্দবাং। দুনিয়া কালি গে মি প্রোগ্রাম আই কমে বদল কলি অলকন মুসা মতলব। দুনিয়া কালি গে মি প্রোগ্রাম গ অলমে কমে দোহা কস্তি বে ফুলনা তাফাত মলক এবা ফাদু মত কেনস তেং এগতো মি প্রোগ্রাম গ অলমে হাসমে কল্লানি রাশিয়া ইন বিলাতু গে গাম তক হামলা দেন নুলে কম বুনু নেমি কম গে তাফসিলি মালুমাত তক বে সরমে না হিসা কল দে পানি অলমে গে অ্যানালিস্ট ইব্রাহিম নাজিম নাজিম মারহাবা গে তরমে গে প্রোগ্রাম আর্মিং মি মৌদু বলালায়রু রাশিয়া ইন বিলাতু গাউমতা কা দেকল বড় হাগুরাম আই ফশং উলেকম মি তুহমত কুরানি নেটো গে মেম্বর গাউমতা কুং দে নেটো গে মেম্বর গাউমতা কুং মিফদ তুহমতে কুরমুন্দায়রু রাশিয়া ইন মি কম গরাদ্দু গামি বুনামুন্দানি ইউক্রেনা রাশিয়া দেমেদু মিহারু মি ফেশিগেন কুরিয়াদ্দা হাগুরাম হুট্টুমক নুগেনেবি মি হাগুরাম দিগুদাম্মালম বেণু মুগকম মিহারু মি বাহানায় গতুগ মি নেটো গে মেম্বর গাউমতা কুং মিকম মি সিফা কুরম মিগদানি মিগতা দে মিকম গে তেরেগ হাম বহুগে হামলাত বদল কুরেবি জোয়াব গোসপা বায়ু কবাত মা আয়গণ গোতে গমে হার মি খুরি মাসলে তাকা কি
1: রাশিয়া ইম বিলাত গ গম তাকা আদে কল বার বার গদ বড় হাগ্রামে ফশং উলে কম বে নেটো বাই মেম্বর তাক মেম্বর গম তাক একং এগত বায়াং কফা রাশিয়া ইম তৈয়ার ওয়ানি কুল্লি গত কা হামল দি মুলি বিলাত বার রগে এতকে গম তা হাজা কল কমশা হিংকম মিকম বাচ্চ বিলাত গম তা বার রঙ্গ তৈয়ার ওগেং ওন্ন জেহেনে কম বুনবেতি রাশিয়া গ ফরাতুং বে কম এ দেকে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতক কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতি আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতি রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুর কুরেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে